0: Eid al-Adha Mubarak. May your days be filled with peace, joy, and blessings. Radio Faza 97.1 FM.
1: উৎসবঘর আনন্দময় হার্টওয়ার্মিং আনন্দ একটা